এই সঙ্গে শেষ হলো নানা রঙের গানের এই অনুষ্ঠানটি। এখন সময় ঠিক বিকেল 5:00, আর রোজ বিকেল 4:00 থেকে 5:00 এই 1 ঘন্টা আমরা সুর, গান আর টুকরো টুকরো কথা দিয়ে মালা গাঁথি।

আমার মাথার বেনী বদল দিব তারে এনে দেহ প্রাণ সখী রে ওই সনক দম্বতলে বংশী বাজায় কি

প্রাণ সখীরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কি পরলা বাসের বংশী ছিদ্র।

যে পথে মোর গেছে কৃষ্ণ সেই না পথে মরি প্রাণ সখীরে, ওই শোন কদম্ব তালে বংশী বাজাইছে প্রাণ সখীরে, ওই শোন কদম্ব তালে বংশী বাজাইছে।

সেই না পথে মরি প্রাণ সকীরে, ওই সনক আদম্ব তলে বংশী বাজায় কে। যে পথে মোর গেছে কৃষ্ণ সেই না পথে মরি প্রাণ সকীরে, ওই সনক আদম্ব তলে বংশী বাজায় কে।